আজির বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী মহম্মদ সিকন্দর আলম। শিল্পী হয়েছেন নারায়ণ প্রসাদ সিং রচনা। মন্দিরে সিয়ে নাহি, মসজিদে সিয়ে নাহি, মিছে তু বুলুছু মক্কা মদিনা কাশী বারণাসী ধাই।

0: ଏଇଠି ଶେଷ ହେଲା ଆଜିର ବନ୍ଦନା।
1: ଆଚ୍ଛା ଦାସ ବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970ରେ ତିଆରି ହେଇଥିଲା ରାଇଟ୍? ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
2: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି, ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ଉପରେ।
3: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ, 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ୍ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ।
0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি মোহাম্মদ রফিক।
4: মহরম হিজরি সনর প্রথম মাসর নাম। হিজরি সনর শুভারম্ভ হুয়ে যেদিন হজরত মোহাম্মদ নিজের জন্মস্থান মক্কা নগরী ছাড়ি মদিনা সহরক চালি যাইছিলে। মদিনা সহরে সেদিন আনন্দ উল্লাস খেলি যাইছিলা। মক্কার এই প্রস্থান বা হিজরতরু হিজরি সনর আরম্ভ। কিন্তু হিজরি 61 সনর আরম্ভরে এক দুঃখদ ঘটনা যোগু মহরম পর্বর আরম্ভ ও প্রথম 10 দিন শোক পালন করা যায়। ইসলামর সিহা ও সুন্নি দুই সম্প্রদায় এ পালন করুথিলে মধ্য সিহা সম্প্রদায় এই পর্বরে অধিক শোক বিভোর হইথান্তি। আজির ইরাক দেশর কর্বলা নামক স্থানরে দামস্কর খলিফা এজিদর বিরাট সৈন্যবাহিনী সহিত মহাপুরুষ মহম্মদঙ্কর নাতি ইমাম হুসেন ও তাঙ্কর 125 জন সহচরঙ্কর যুদ্ধ হইছিলা এই মহরম মাসর প্রথম সপ্তাহরে। কর্বলা যুদ্ধ হইছিলা এজিদর পিতা মাওয়ার অন্যায় ভাবে চুক্তি ভঙ্গ করে পুত্র এজিদকু খলিফা বা রাষ্ট্রর মুখ্য ভাবে মনোনীত করে হুসেনকু তাঙ্কর প্রাপ্যরু বঞ্চিত করিবারু। এজিদ থিলা এক নষ্ট চরিত্র ব্যক্তি, মুষ্টিময় ধনী লম্পট ও শক্তিশালী ব্যক্তিঙ্ক সমর্থন পাই নিজকু অতি শক্তিশালী মনে করি ইমাম হুসেনকু নিজর আনুগত্য স্বীকার করিবাকু বাধ্য করি পারিও বলি মনে করিথিলা। কিন্তু চতুর্থ খলিফা হযরত আলী ও বিবি ফাতেমাঙ্ক দ্বারা লালিত পালিত এবং পিতামহ মহাপুরুষ মহম্মদঙ্কর আদর্শর প্রতীক ইমাম হুসেনঙ্কর সমর্থন পাইবারে এজিদ অসমর্থ হেলা পরে যেকোনসি উপায়ে তাঙ্কু মৃত্যুদণ্ড দেওয়া পাই বা হত্যা করিবা পাই স্থির কলা। ছদ্মবেশরে কেতেক হত্যাকারীঙ্কু হুসেন রহুতবা মক্কা নগরীকু পঠাগলা যেপরি পবিত্র হজ ব্রত সময়রে হুসেনকু হত্যা করা যাইপারিব। ইহা জানিপারি ইমাম হুসেন হজ ব্রতর দুই দিন পূর্বরু মক্কা পরিত্যাগ করি কুফা নামক সহর আড়কু নিজ পরিবার ও অনুচরঙ্ক সহিত প্রস্থান কলে। আসন্ন বিপদর আশঙ্কারে ইমাম হুসেন কুফা নযাই ইউফ্রেটস নদী কূলরে কর্বলার মরুপ্রান্তর অভিমুখে নিজর গতিপথ পরিবর্তন কলে। কিন্তু এজিদর সেনাধ্যক্ষ হুর তাঙ্কু নদী তট আড়কু নযিবাকু বাধ্য কলা। ইয়া পূর্বরু হুর নিজর সৈন্য ও অশ্বমানকর তৃষা নিবারণ ছ

0: ନାଟକ ରାମ ମହମ୍ମଦ ସିଂ ଆଜାଦ, ରଚନା ସୁକଦେବ ସ୍ୱାଇଁ, ପ୍ରଯୋଜନା ହିମାଂଶୁ ଭୂଷଣ ସାବତ, ନାଟକ ରାମ ମହମ୍ମଦ ସିଂ ଆଜାଦ।
1: Ram Mohammad Singh Azad, an Indian born accused in the murder case of Sir Michael O'Dare, be produced before the Honorable Court No. 8. Ram Mohammad Singh Azad.
2: Look here, Mr. Ram Mohammad Singh Azad.
3: Kuntu Dharmavatar.
2: Tell me, why did you kill Sir Michael O'Dare? She tumadeshara seba karitila. He served your country as a lieutenant governor.
3: Why did I kill him?
2: Order, order.
3: But I killed him. My lord, I killed him at last.
2: Yes, good, tell me, why did you do so? Tume kai ki apori kala?
3: Mor se lokota upare prachanda raga thila. Au ta chhora, ei prakarar mrityu ta pai khub jaruri thila dharmavatar.
2: What? What do you mean by that?
3: Ei, Michael O'Dare. জালিয়ানাওয়ালা বা জঘন্য হত্যাকাণ্ডর অন্তরালে থিলা অসল মহানায়ক। এই লোকটার চরম প্রতিশোধ নেওয়াকু মতে কম কষ্ট করিবাকু পড়িনি মাই লর্ড। দীর্ঘ একইশ বর্ষর বিনিদ্য রজনীর প্রস্তুতি পরে এবে মো কাম সরিছি। মো দেশ মো জাতি পাই এই পবিত্র কর্তব্যটিকক শেষ করে মো আশ্বস্ত। ধর্মাবতার, মো স্মৃতির শহর ভিতরে এবে বিজয় উল্লাসর বর্ণাঢ্য মহোৎসব আরম্ভ হয়ে যাইছে। মু খুশি, খুব খুশি।
2: কন কহিল, তুমি ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ফর ইয়োরসেলফ ফর 21 ইয়ার।
3: এত সময় বি অপেক্ষা করিবাকু পড়িনথান্তা ধর্মাবতার। যৌদিন মোর এই স্তব্ধ কাতর আখি জড়িক জালিয়ানাওয়ালা বাগ রুধির সিক্ত রণাঙ্গন দেখিলা, সেদিন মোর বয়স হয়েছিল মাত্র 19 বর্ষ। তাহি নথিলে
2: হোয়াট ইউ মিন, কন করিথান্তা তুমি?
3: মোর সেই নিরীহ দেশবাসীঙ্ক রক্তরে হোলি খেলিথিবা এই জেনারেল ডায়ার আউ তার অফিসার লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডেয়ার রক্তরে রক্ততর্পণ করে মু মো দেশর অমর শহীদ মানুষ বধেই জনাই থাকে।
2: মোস্ট আনলাকি ইউ আর।
3: মু জানে মো পাই মৃত্যুদণ্ড সুনিশ্চিত, তথাপি মৃত্যুকু মু ভয় করে না ধর্মাবতার। একথা মধ্যে মু জানে যে কোটি জনতার মুক্তি মশালকু আগেই নেওয়া পাই মোর মৃত্যু খুব অকিঞ্চন। মু যে মোর জন্মভূমি পাই মৃত্যুবরণ করুছি এয়াঠু বলি পরম সৌভাগ্য মোর আউ কোন থাইপারে ধর্মাবতার।
2: কাম টু দ্য পয়েন্ট, অসল কথাকু আছ।
3: এই এই রাম মহম্মদ সিং আজাদ ওরফ উদ্দাম সিং বাল্যকালর দারিদ্র্যর চরম কষাঘাত ভিতরে স্বাধীনতার অমৃতকু আকণ্ঠ পান করে আসছে। এবে মধ্যে মো সেই অনাথাশ্রম জীবনর ঘটনা মনে আছে ধর্মাবতার।
4: আরে রে, এই তো সবু পিলা ক্লাস কু চালি গলেনি, অথচ সেটি উদ্দাম ঠিয়া হয়ে রয়েছে কাইকি। ওফো, নিত্যদিন তার এই চগলামি দা তরিকা। উদ্দাম, এ উদ্দাম, আরে ক্লাস কু যা।
5: মু ক্লাস কু যিবিনি ফাদার।
4: যিবুনি
5: না?
4: কিন্তু কাহিকি? আরে আরে, তুই এমিতি কান্দিছু কাহিকি? তাতে কোন কে কইছন্তি?
5: সবু পিলা মতে থটটা করছন্তি ফাদার।
4: কোন থটটা করছন্তি?
5: মোর কুয়াড়ে বাপা নাই, মা নাই, মু আপনার দয়ারে বঞ্চিছি।
4: এই কথা কেহি কাহা দয়ারে বঞ্চি নাহান্তি উদ্দাম, সমস্তে সেই পরমেশ্বরঙ্ক দয়ারে বঞ্চিছন্তি। যা বাপা, গলন্তু ক্লাসু গলু।
5: না, মু সেটিকে যিবিনি। অন্য পিলা মানে তো বাহারে খুব মজারে খেলুচন্তি, বুলুচন্তি, নাচুচন্তি। মতে ক্লাসর চারিকান্ত আউ আপনঙ্ক অনাথাশ্রমর উচ্চ পাচেরি কেহি হেলে সুখ দৌনাহান্তি ফাদর। এই দেখুনাহান্তি চড়েইটি কেমতি মহা আনন্দরে খোলা আকাশ ছাতিরে উড়ি যাওছি, তাকু বাধা দেবাকু কাহার বা শক্তি আছে ফাদর?
4: উদ্দাম, মু তোতে 7 বর্ষ তলু জনে ফিলান্থ্রপিস্টঙ্ক অনুরোধে মো অনাথাশ্রমে আনি রখিছি। বহু কষ্টরে তোতে মু ইংরাজি, পঞ্জাবি আউ হিন্দি শিখেইছি। তোতে জনে টাণুয়া মানুষ ভড়ি গড়ি তুলিবাকু মোর ভারি ইচ্ছা। তুই টিকে ধৈর্য ধর বাপা। হ্যাঁ, এথর গলু তু ক্লাসকু?
5: না না, মু খোলা জীবন চায়, মু এটি আদম রাই পারিবি নাই।
4: আরে আরে, তু কোয়াড় দৌড়ি পড়ছ।

0: দুই বা তিনি তিনি বা চারিঙ্ক ব্যতীত কেহি কেতেবেলে কি কেউঠারে কাহা সাঙ্গরে অধিক সংখ্যারে ঠিয়া হই কথা কহি পারিবে নাহিঁ কি শুনি পারিবে নাহিঁ। যদি অন্যথা কেহি এহার বিরুদ্ধাচরণ করন্তি কি করন্তি জনাতরে হেউ কি অজনাতরে হেউ চালাকরে হেউ বা গোকামিরে হেউ সেমানে মহামহিম সরকার বাহাদুরঙ্ক দণ্ডরে দণ্ডিত হেবে। আউ সেপরি কিছি দরকার হলে সারা অমৃতসর ইলাকা উপরে অদ্য দিন রাতি আঠ ঘণ্টিকা পর্যন্ত খোদ ব্রিগেডিয়ার সাহেব সান্ধ্য আইন জারি করি পারিবে। ইয়ে খোদ ব্রিগেডিয়ার জেনারেল দায়ের সাহেবঙ্ক হুকুম জারি হেলা।
1: এ নাথে, এ বৈশাখ সংক্রান্তি দিনরে পরা গুরু গোবিন্দ সিং খালসা স্থাপন করেছিলেন।
2: হ্যাঁ, আর তাছাড়া এই দিনটা হিন্দু পাঞ্জি অনুসারে বর্ষ আরম্ভ হুয়ে তো সেইথিপাই এই বৈশাখী মেলাটা অত্যন্ত পবিত্র।
1: আম পঞ্জাবী মানক পাই এটা ভারী পবিত্র। কেহি কেহি এই বৈশাখী মেলাকু ফসল মেলা বলি কইতান্তি।
2: এই মনোহর দেখিবু সেপটরু জালিয়ানওয়ালা বাগ আড়ুকু কেমিতি পিলা ছুঙ্ক ধাড়ি ছুটিছি।
1: এ বর্ষ লোকঙ্ক হাতের যে ভাল ফসল গণ্ডাক পড়িছি না, আও তা সাঙ্গকু চারিআড়ু আসুথিবা সরিষ ফুলর মনমতাণিয়া গন্ধ এই বৈশাখী মেলাকু সতে কেমিতি জমেই দৌছি রে দেখুনু।
2: যেতে হলে বি আজি কাহিকি লোক উড়াঙ্ক ভারী অস্থির জনা পড়ুচন্তি। আরে হে মনোহর, দেখিলু এ পুলিশবালা শহরটা ভিতরে ছাই হয়ে রয়েছেন কাহিকি?
3: চুপ চুপ, আজি রাওয়েল টাইন বিরুদ্ধে সভা হব, হয়ে তো সেইথিপাই।
2: কম কইলু মতে ভারী শোষ পানি
1: তেরিকা বড় অড়ুয়ারে ফকাইলা। ইয়ে তো সেঠি গোটে কি টোকা পানি দৌছি না কন? আরে হ্যাঁ তো, এ টোকা, আরে এটি কি পানি আনলু? আরে টিকে জল দিয়া,
4: যাউছি বাবু যাউছি,
1: টিকে বেগি বেগি আসলু।
4: কন কইলা বাবু, পানি দরকার তোমার?
1: আরে মোর নুহ, এই নাথু ভাইঙ্কু আগ গ্লাস দেলু, তা তন্তি শুকিয়ে অঠা হয়ে গেলানি।
4: এই এই নিয়ে পানি।
2: ওহো ঠাকুরে তোর মঙ্গল করন্তু রে পুয়ো।
1: আরে পুয়ো, খুব ধর্ম কামটিও করছু তো, তো না কন?
4: উদ্যান, উদ্যান সিং।
1: বাহ, নাটি সাঙ্গকু চেহারাটি খুব মানিছি তোতে।
4: বাবু এটি গপিয়াকু মোর তর নাই, হে দেখু নাহান্তি স্বর্ণ মন্দির পাখকু ভক্ত সবু সেটি কেমতি জোতা রাখিয়াকু ভিড় লগাইছন্তি, কাহে সেটিকার পানি দরকার হোথিবো না? মু যাউছি বাবু যাউছি, পরে কথা হবা।
1: সতরে খুব ডাউল ডাউল টোকাটা এই উদ্দাম, সবুবেলে হস হস।
2: এই মনোহর কান ডেলু, কিছু শুনি পারু?
1: হ্যাঁ তো, কিছু লোকঙ্কর ঘন ঘন করতাড়ি মাড় শুভুছি, তাহলে কোন
5: ভাই মানে আমার প্রিয় নেতা ডাক্তার সতপাল ও ডাক্তার সৈফুদ্দিন কিছিলু এই আন্দোলনকু চলাই রাখিবাকু চিঠি পঠাইছন্তি। মু সে চিঠিটিকু এটি পাঠ করিয়া পূর্বরু পুণি থরে আপনমানঙ্কু পচারুছি, আমি সবু কোন এই রাওয়াল অ্যাক্ট পরি কড়া আইনকু মানি নেবা?
1: বুঝিলু না থই, এই সভা কথা মু একদম ভুলি যাইছি। চল চল চল চল, হংসরাজ বাবু কোন ভাষণ দৌছে শুনিয়া চল চল।
2: হংসরাজ সে পুরো কি?
1: আরে আম অমৃতসর দুই নেতা তো জেল কু চালিগলে, এনে কি এই হংসরাজ বাবুঙ্ক নেতৃত্বে আমকু আন্দোলন বঞ্চাই রাখিবাকু হব?
2: ও, এই সংগঠনক কথা তু মতে থরে তো কহুথিলু না?
1: হ্যাঁ, শীঘ্র চাললু জালিয়ানওয়ালা বাগ আড় যা, সেটি ভারী ভিড় হয়ে যাবনি।
2: আরে হ্যাঁ তো, এঠু যাহা দেখা যাচ্ছি সেটি অসম্ভব লোক ভিড়।
1: আরে ভাই লোকঙ্ক ভিতরে বাটে কাটি কাটি ভিতরকু পশিবা, চল
2: চল চল চল চল।
5: ভাই মানে ভারত বর্ষর প্রতিটি মানুষ যেমন আজি গোটে সূত্রে বন্ধা, হিন্দু শিখ মুসলমান সব ভাই মানের হাত আজ একাঠি মিশি যাই, সে পরস্পর ছন্দা ছন্দি কোড়া করি সহস্র কণ্ঠ আজ এক হয়েছি। আজির নির্যাতনা কেবল জনকের নুহে ভাই মানে, এ সমস্ত এ মানুষ জাতির, এ ভারত বর্ষর

0: আবে হে পরমজিৎ, এ মানিন্দার, তোমার যেটা এমনি হস্তব না এসব খাই সফা করি। হ্যাঁ
1: ইউ বিলিভ মি অর নট, আসন্তা কালি মোর অনেক প্রোগ্রাম আছে, তোমে টিকে জলদি খাই নিও।
2: হয়ে রাম মোহাম্মদ ভাই, এই বিরিয়ানি আর মটন তড়ক আসন্তার ভারি সুয়াদিয়া, লন্ডন রে এই পঞ্জাব রেস্টুরেন্ট রে খাইবার রিয়েলি প্লেজার আছে।
3: আরে পরমজিৎ, আমার কোন পেট আছে যে খাইবা, তারপরে পুনি থালি কোজা কলড়ু।
0: আরে ভাই খাও খাও, আজ মন ভরি করে খাও।
2: কি রে মনিন্দার, রাম মোহাম্মদ ভাইর চলিবাটা আজকাল খুব সুবিধা হয়ে গেল কি, বেশ তো খরচ করে চালিছি।
1: হ্যাঁ ভাই পরমজিৎ, ভগবান দয়ার বিশেষ কিছু অসুবিধা হুনে। সেদিন নুরজান ঘরে গোটায় গোলাম চক্রান্তরে পুলিশ মতো আরেস্ট কলা, মতো পাঁচ বর্ষ সজা বি হেলা। তেবে জেল রু মুকুলিবা পরে কৌশল করে মু চালি আসিলে লন্ডন রে, ফ্লাইট ল্যান্ড কলা পরে সিধা চালিলে মাইকেল ওডেয়ার র বঙ্গলা কো। বাস তাপরে প্রথমে তা ড্রাইভার পদর রইলে, আহ পরে পরে হ্যান্ডিম্যান। বাস বেশ দি পয়সা কমাই বিনা অসুবিধার চলছে।
3: তো থারে রাম মোহাম্মদ ভাই, মু চালিলি, মোর তোমার গোটে জরুরি কাম আছে।
0: আরে র না, খালি কাম কাম কাম, মোর তো তোমার দুইজন কু ফের আসন্তা কালি পাই দায়িত্ব কইবার আছে। শোন, মু আজ তোমাকে মো জীবনর গোটা গুপ্ত অধ্যায় শুনেবি।
2: গুপ্ত অধ্যায়? হ্যাঁ হ্যাঁ, ও সেইটা মু জানিছি, মানে তো আসল নাটা উদ্দাম সিং তো।
1: আরে সেইটা নুহ, আউ গোটায়।
2: আউ তেবে কোন ভেবে তরিকা, যা সব ভাবুছ তাকে জলদি জলদি কইপারবু।
1: ইট ইজ এ টপ টপ সিক্রেট।
2: এই টপ সিক্রেট?
1: হুম, তমে দেহ মো কথা শুনিলে না, তমর লোম মূল গোটায় অজনা ভয়রে টাঙ্কুরি উঠিব।
2: তু বাইয়া হলু রাম মোহাম্মদ ভাই।
1: হ্যাঁ বাইয়া, আজির বাইয়া আসন্তা কালি অপরাহ্নর মহানায়ক হব। এবেঠু তুমি জানি রখ, আসন্তা কালি এমিতি গোটায় ঘটনা ঘটিব যৌথিরে সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যর মূল ভিত্তি দোহলি উঠিব, আউ তাহাই হব ব্রিটিশ শাসনর প্রথম ডেথ নেল।
2: আরে রে, কোয়ার যাওছি রাম মোহন ভাই, শুন,
1: আসন্তা কালির অন্তিম প্রস্তুতি পর্ব মতে এবেঠু সারিবাকু হব ভাই, মো ক্যাক্সটন হলকু যাওছি।
3: আরে সতরে চালিবে না কোন গোটে বদ্ধ।

কে অপর পশা হাসি কটা অ্যান্ড ফ্যাক্টরি হটেছে ব্রেভ ইন্ডিয়া ব্রেভ লেট হিজ সোল রেস্ট ইন পিস।

শ্যামামণি দেবীঙ্ক কণ্ঠে শুনে গোপাকৃষ্ণ রচনা আকাশবাণী কটক। শুনতো গুরুত্বপূর্ণ ঘোষণা। মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন শুনিপারিবে চলিত জুন মাস 28 তারিখ রবিবার দিন 11টা সময়। আকাশবাণীর সবকেন্দ্র, বিবিধ ভারতী সেবা, ডিটিএচ সেবা, এফএম রেনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ পাঁচটি গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনর কথা শুনবাকু মিলিব। রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব সেই 28 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধনর ঠিক পরে পরে এবং পুনিথরে সেই রবিবার রাতে 8টা সময়। যে শ্রোতাবন্ধুমানে মন কি বাতরে নিজ নিজের মতব্যক্ত করা চাহিদি সে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট mygov.in র টোল ফ্রি নম্বর 1800117800 রে ফোন করে সেমানকর মত রেকর্ড করি পারিবে। গুরুত্বপূর্ণ ঘোষণা এতিখরে শেষ হলা। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু চুক্তিভিত্তিক সাময়িক সংবাদদাতা আবেদন নিমন্তে সূচনা আকাশবাণী কটক।

শক্তি। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হয়েছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। এই কার্যক্রম ডিটিএচ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে মধ্য প্রসারিত হয়েছে। শুনন্তু নিরুদ্দিষ্ট ব্যক্তিঙ্ক সম্পর্করে সূচনা। আইআইসি চৌদ্বার পিএস কটক ইউপিডি জনাইছন্তি যে সীমা বেহরা তাঙ্কর বয়স 15 বর্ষ, পিতা ভগবান বেহরা, গ্রাম কুম্ভি, পোস্ট অফিস শালগাঁ, থানা চৌদ্বার কটকরু। গত 19 তারিখ প্রাতঃ 4টা সময় নিজ ঘর কেওয়াড়ে নিরুদ্দিষ্ট হয়ে যাই। যদি কে সহৃদয় ব্যক্তি সীমা বেহরাঙ্কর কৌশি কিছু সন্ধান পাঁচ তেমন নিকটতম থানা কিংবা আইআইসি চৌদ্বার পিএস কটক ওপিডি জনাইব অনুরোধ। নিরুদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কের সূচনা এতে শেষ হল।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: অভুলা গীত কার্যক্রমে প্রচার করছু কতটি আধুনিক গীত। প্রথমে কণ্ঠদান করছেন অর্জুন চরণ সামল, শিল্পী গাইছেন শ্রীনিবাস মহান্তিঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।
5: एपीके

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এতর ভাইচন্তি অর্জুনচরণ সামল, শ্রীনিবাস মহান্তিঙ্কর রচনা।

0: সে সহলা অভুলা গীত। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্ররো।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাই। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: শুনন্তু সঙ্গীত রূপক মহরম পরিবেশন করিছন্তি মোহাম্মদ শকিল অখতর এবং সাথী।

এবিশোধাবন্ধ শীঘ্র শীঘ্র এসএমএস করন্তু 09495963210 নম্বরে আমি রহিলু আপনমানঙ্কর এসএমএস অপেক্ষারে। শ্রোতাবন্ধু কিছু এসএমএস আসিসারিছি, চলন্তু দেখিবা এসএমএস গুড়িক কেউঠু আসিছি, কে পঠাইছন্তি এবং কেউ গীত সবু শুনিবাকু ইচ্ছা প্রকাশ করছন্তি। তেবে প্রথম এসএমএসটি আসিছি বল্লাঙ্গীর পঠাইছন্তি সুভাষ প্রভাসিনী, শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি কাবেরী কথাচিত্রর গীত শুভকামনা ঘেন শুভকামনা, যে গীতটি গাইছন্তি অনুরাধা পডোয়াল। তেবে প্রভাসিনী আপনার অনুরোধর গীতটি প্রচার করছু, শুনি নিয়ন্তু।

পরবর্তী কথাচিত্র বাড়ুঙ্গা টোকা, কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় এবং পামেলা জেন। তবে এই কথাচিত্রর গীতটি শুনিবা ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন জিগরণ পট্টামুন্ডাই কেন্দ্রাপড়ার সোমনাথ সাহু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমে শুণন্তু খঞ্জনী ভজন, পরিবেশন করেছেন বলরাম কান্ডি এবং সাথী।

0: আরে নীল, এটি একুটিয়া চুপচাপ বসিছু, ঘরকু যাবুনি?
1: বস।
0: কোন হয়েছে কহিলু? আজিকালি তুই সবুবেলে এমনি উদাস রহুছু, মতো ভাল লাগুনি।
1: মু গোটে হতভাগিনী ঝিও, মো ভাগ্য মো সঙ্গে আখি মিটিকে মারুছি মমতা।
0: কিন্তু কতদিন তুই অতীতর স্মৃতিকে রোমন্থন করে এমনি হতাশা ভাবে জীবন কাটিবু কহিলু? আগে তোর লম্বা ভবিষ্যৎ, আগামী দিনর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা তাতে দম্ভ ধরে বঞ্চবাকে হবল নীল।
1: মো ধমনী রক্ত সঞ্চালন হওয়া যে মু বঞ্চবি সত, হলে সে কোণ মানুষ পরি বঞ্চবা? চিন্তা আ বিষাদর গোটাই নাগভাষ যেমি সবুলে মো বেক চারিপটে গোড়াই হয়ে রয়েছে।
0: কাহকে এত চিন্তা করছু, কাহা পাই বা চিন্তা করছু? সাম তো পুয় পিলা, চাহ যা বড় হব, নিজ যাই তো নিজে মুন্ডাইব, বাকি রহলে তু তো নিজ পাই চিন্তা করে লাভ কণ? তো হজলা দিনক পুঞ্জ করে ছাতি ভিতরে রকিছু কী? সেসব কাড়ি ফোপাড়ি দে, মন ফুর্তি খুশি আনন্দ ভিতরে নিজে হজাই দে, অতীত দুঃখ তো ভুলে যা।
1: কিন্তু কেমিতি মমতা, সে দুঃখ যন্ত্রণার নিয়া ঝুলা যে এপর্যন্ত দেহর জায়গা অজাগাকে জাড়ি পড়ি দৌছে।

0: এই প্রশ্ন খুব জটিল মা, ইয়ার বা কি উত্তর মু দেবি। তথাপি তোর গুরুজন হিসাবে মু এতিকি কহিবি, তু যাহা করিবাকু সিদ্ধান্ত করিছু আদর্শ দৃষ্টিরু সেইটা স্বাগত যোগ্য হলে বি এই সামাজিক দৃষ্টিকোণরু
1: সমাজ তো এই মানুষ গড়িছি মৌসা। সমাজের নীতি নিয়ম সব কেবল মানুষকে সুহাইলা ভাবে গড়া হয়েছে। সে নিয়মর ব্যতিক্রম হলে মানুষ দোষী হচ্ছে সমাজ আগে। কিন্তু মৌসা, মানুষকে মানুষটু নিচ ভাবে দেখিবা আর তার জন্মকে অবাঞ্ছিত ভাবে মনে করি তার মানুষপণিয়া হতাতর করিবা, এইটাকে কোন সামাজিক নীতি বলে আপনি কইবে?
0: দেখবা নীল, যুক্তি করে অনেক কথা এড়িয়ে দিয়ে হব, কিন্তু আমাকে তো ফের সমাজ মেঘনাদ পাচিরি ভিতরে চলিবাকু পড়িব। গাঁর মুরবী মানক কথা বেখাতির করে গাঁ পঞ্চায়েত কু অবজ্ঞা কলে তোর হুয়ে তো কিছু ক্ষতি হবনি, কারণ তু জনক আশ্রয় রহি দিন কাটিবু। কিন্তু শ্যামর অবস্থা কথা থরে চিন্তা কর, কোন কহিবে তাকু গাঁ লোকে, বাট চলা লোকে তাকু থটা পরিহাস বিদ্রুপ ইঙ্গিত করিবে, এসব কোন সে সহি পারিব? যদি সহিব কাহিকি সহিব, কাহা পেই সহিব?
1: সে কথা বি মু চিন্তা করি সারছি মৌসা। মতনকু বাহাইলে সামু হয়ে তো মো সহিত সবু সম্পর্ক তুটে দেব, তেলে তো সে তো বড় হয়েছি, দুনিয়ার ভালমন্দ কথা বুঝিবার বয়স বি তার হয়েছি। মোর এই পদক্ষেপকে সে যদি অস্বীকার করে তবে তা কথা সে বুঝিব।
0: বাস্তবিক মানুষ সমাজ আগে তু যে আদর্শ প্রতিষ্ঠা করিবাকু যাউছু সেইটা হি থিলা বাপুজিঙ্কর স্বপ্ন, সে স্বপ্ন সাকার হলে হুয়েত তাঙ্কর স্বর্গত আত্মা সন্তুষ্ট হব। ঠিক আছে, তু মনে উড়া কর না ঝিও, হুয়েত এ স্কুল পরিচালনা কমিটি তোর এই সিদ্ধান্তকে ভিন্ন দৃষ্টিতে দেখি পারন্ত।
1: ইয়াপরে মতে হুয়েত চাকরিরু ইস্তফা দেবাকু হব মৌসা, কারণ যে ঘরকু মু যাউছি সে ঘরর চলনি সঙ্গে খাপ খুয়াই মতে চলিবাকু তো পড়িব।
0: দেখবা নীল, এইটা বি তো জীবনযাত্রা পথর অন্য এক প্রতিবাধা, বিঘ্ন ভিতরে তো জীবনটা গড়া হয়েছে, যেতবে যন্ত্রণা তো আদরি নেবা হি তোপাই একমাত্র অবলম্বন। যা মা যা, মতো পুনি দেউলের গোসাইকে খবর দেওয়া পড়িব। হও হেলা হেলা হেলা, উঠ উঠ উঠ, ভগবান তোতে আশীর্বাদ করন্তু।
1: সতর্ক
2: করে দিয়েছেন, তো সহ কৌশি সম্পর্ক রাখবি, যদি রক্ষে তবে মতো এক ঘরিকিয়া করা যাব, নিয়া পাণি বাসন্দ করা যাব, মু এবে কোন করবি কহিলু নানি।
1: আরে এখানে তুই এত বিচলিত হয়ে পড়ছু কী? গাঁ পঞ্চায়েতর নিষ্পত্তি মানি যা, মো সঙ্গে সম্পর্ক রাখনি, ভাবি নে তো তো নীল নানি মরি যাইছি। মতে ভুল বুঝিবনি শ্যাম, মু জানে তো মনের কষ্ট।

0: হয়তো মনে মনে তু মোর এই সিদ্ধান্ত ঘৃণা বি তেবে যদি মু ভুল বাটরে পাদ থইছি কণ্টা মো পাতরে ফুটিব মু চাহেনি মো পরে তু অসুবিধা ভোগ কর
1: তু কোন মো পরে রাগিছ নানি
0: নাই রে তো উপরে রাগিবি কাকি ইয়া পরে তু এটিকে আর কেবে আসবুনি দূরে রহিলে বি সবুবেলে মু তোর মঙ্গল মনাসুথিবি ভগবান নিশ্চয় তোর সাপক্ষ হবে
1: মু যাউছ নানি মদনাই ফেরিলে সব কথা বুঝাই কহবু
0: আচ্ছা হো
2: আরে কবাটটা ঠিয়া মেলা করছ রাতি হল পরা
0: নাই শাম এখানে গলা তো
2: শাম আসছিল তাকে অটকাইল নি
0: না সে যাইছি ভাল হয়েছে
2: নীল
0: হাইন তার ক্ষতি হইতা
2: কন সে তুমি কৌছ মু কিছু বুঝিপার
0: সে কাকি আসছিল জান মো সঙ্গে সব সম্পর্ক তুটাই দেব বলে কহবাক আম গাঁ পঞ্চায়েত নিষ্পত্তি মো সঙ্গে সম্পর্ক রাখলে তাকে একঘরিকিয়া করা যাব
2: ও কিন্তু নীল
0: থাও সে বিষয়ে আর যুক্তিতর্ক করে লাভ নাই তুমি আস খাইব
2: শুনে শুনে আজ সব কথা ঠিক হয়ে গেল আম গাঁ স্কুলে তোমার না লেখা যাব তুমি এমনি শীঘ্র শীঘ্র ঘরদন্দা সারি স্কুল কু যাব
0: ছেছে মো বুড়িটা ছোট ঝিঅঙ্ক সঙ্গে বসে স্কুলে পাঠ পড়বি
2: আরে ক্ষতি কোণ যে তুমি তো তোমার পাঠ পড়ব
0: তুমি মতে বুঝুনু মতন তোম গাঁ স্কুলে সমস্তে জাণন্তি মু দিনে মঝি গাঁ প্রাইমারি স্কুলে মাস্টারাণী থিলি এইনে পুনি স্কুলে পড়িবাকু মতে ভারি লাজ মাড়িব হ্যাঁ
2: তাহলে তুমি পড়িব কেমতি
0: কাকে ঘরে পড়িবে লোকে কোন ঘরে পাঠ পড়ি পরীক্ষা দেউনাহান্তি
2: কিন্তু ঘরে কোন সুবিধা হয়ে পারিব
0: না হব কাকে তুমি মতে বইপত্র আনি দিও না দেখ মু পড়ি পারুছি কি নাই
2: হো যেমতি তুমি খুশি
3: মদন আরে মদন ঘরে আছ কি রে
0: আরে মৌসা
3: আও এলা এলা উঠ উঠ
0: ভিতর কসন্ত মৌসা বসন্ত
3: আরে মদন নাহি বোধে
0: না মো পাই কাগজ আনবাকু যাইছে
3: মদন তুমি সবু শুনিছি মা শুণিলা পরঠু মন আনন্দরে কুণ্ঠে মোট হইযাইছি তু ঘরে পাঠ পড়ি ম্যাট্রিক পরীক্ষা দেবার সংকল্প করিছু মদন চাহে তু আপুরি পাঠ পড় ভাল কথা ভাল কথা তমে দিহে আনন্দরে চলিলে সবু কলঙ্ক ধই হইযিব মা সবু ধই হইযিব
0: সবু আপনক আশীর্বাদ মৌসা হেলে আপন মতে সাহায্য নকলে মু কোন এত গুড়ে পাঠ পড়ি পারিবি
3: তু সেতিপাই মোটে ব্যস্ত হনি মা তো বৈরাগী মৌসা বঞ্চিথিলা রেকে তোর কি তো ভাইর কৌণসি বিষয়ের অসুবিধা হবনি
0: হ্যাঁ মৌসা ভালো কথাটাই মনে পকাই দেলে শুনিলি শাম কোন গাঁরে ব্যবসায় আরম্ভ করছি বলি
3: আলো তারি কথা তো মু তোতে কহিবাকু আসতিলি হ্যাঁ এ সমবায় সমিতির ঋণ আনি গাঁরে গোটে তেজরাতি দোকান করিছি বেশ দি পয়সা রোজগার করুছি হ
0: যা হো ঠাকুরঙ্ক দয়ারু পিলাটা লাগিগলা মৌসা এতে উপকার তো আপনা আমার করছেন আউ গোটে উপকার করে দিয়ে
3: হ্যালো মা মু কি ছাড় সবু সেই চকা ডোলাঙ্কর করুণা হ্যাঁ কোন কহুতিলু
0: নাই মানে মু কোন কহুতিলি কি সামতে বি রোজগার গলানি ভালো ঘর দেখি সুন্দরিয়া ঝিয়টে যদি তা পাই বহু করি আনি দিয়ে
3: আলো মা তু তো মো মুহর কথা ছড়াই নেলু সে কাম মু আউ কোন বাকি রাখিছি কেতে খোঁজি খোঁজি তো ভাই পাই সুনা নাকি বহুটিয়ে বাছিছি সুবিধা হলে আসন্তা মাস আড়ু তার নিমিত্ত বড়াই দেলে মানুষ শান্তি হলে এই শ্যামটা পাই মো মন টিকে দবি যাচ্ছিল মা
0: কাকি মশা কোন কুচি শ্যাম সে কোন রাজি হোনি
3: সেই তো দুঃখল ঝিও তার এটা জিদ সে এইনে মোটে বাহা হবনি
0: সে পিলা লোক মশা হুয়ে তো মো পাই সে সেমিতি জিদ ধরিছি আপন ব্যস্ত হন্তনি মু নিশ্চয় তাকে বুঝাই সুঝাই রাজি করে দেবি
3: সে তো আহুরি অসুবিধা নিল গাঁ পঞ্চায়েত নিষ্পত্তি অনুযায়ী সে তো তাঙ্ক কথা রাজি হয়ে যাইছিলা হেলে সরপঞ্চটা পুনি গোটা পড়া পেঞ্চ বাহার কলা কোন না মোহ কথারে কি বিশ্বাস সেইপাই সে আম হাত কাটি লিখি দেইছি
0: কোন লিখিছি মৌসা
3: থাউ বা থাউ থাউ থাউ সে কথা শুনলে তু তো সহি পারিবুনি
0: কুহন্তু মৌসা কলঙ্কর সবু বিষ পিইবি মু এবে বিষকন্যা হয়ে যাইছি নীলকণ্ঠ হয়ে যাইছি আপন কুহন্তু
3: আলো মা শ্যাম তো লিখে দেওয়া তো

0: তুলসী বুঝি ভুলেছে
1: কি হীরা মাসি? আরে দেখি দেখি শাড়িটা তো ভারী সুন্দর হয়েছে, কার গেল?
0: হ্যালো, এইটা পরা তো ভাই স্ত্রীর বউল পাট শাড়ি, কাঁচি শাড়ি দেই দেওয়া যাচ্ছি পরা।
1: এই শাড়িটা মো ভাউজ দেহকু খুব মানুথিব। আলো মাউসী, মো করম ফটা বলি, নহেলে শাম বাহাঘরে মু পরা নিজ হাতরে তোতে ক্ষীরিপুরি পরশি থাকে। মো ভাউজর বউল পাট শাড়ি তোতে মু কাচিবাকু দেই থাকে, এটা মতে দে মাউসী, মু নেই দেই আসিবি।
0: আলো, তু কোন আও তো ভাই বে ভৌড়ি হই অছু, হাজি যাকে ধকবলি হেইনু। হও তো নেই জীবু তো নে, মু বাললি তু কোন আজি যাকে ধকবলি হেইনু, ধকবলি হেইনু, ধকবলি হেইনু
2: না। এই নিলো কোন হলো তুমি তো কান্দুছ কেন কি?
1: না সে কিছু নুহে।
2: আরে এ শাড়িটা কার?
1: শ্যাম স্ত্রীর বড় পাট শাড়ি।
2: এইটা তম হাতকু আসিলা কেমতি?
1: হীরা মাউসী তাকে দেবাকু যাইথিলা, মু মাগি আনিছি।
2: কাইকি তমে কোন দেবাকু যাব?
1: কাইকি কোন হেলা, মু তো আউ শ্যামর ভৌণী নুহে, মো বড়
2: মতে ক্ষমা কর নীল, মু তোম প্রতি ভয়ঙ্কর অন্যায় করেছি, তোমক শেষে তো বণী করে দিয়েছি।
1: না না তুমি কোন অন্যায় কল, মু তো ধোবার স্ত্রী, ধোবা ঘরের বহু, তো বণী হবার লাজ কর।
2: থাও নীল, আউ লজ্জা দিওনি, তোমাকে পাঠ পড়ে শিক্ষিত করি বলে মু প্রতিশ্রুতি দিয়েছিলি, অথচ
1: ধবণি হবারে মোর টিকে হলে বি দুঃখ নাই মতন, তেবে মু খালি এতকি চাহে তুমি অবাটর ফেরি আস, নিশা পাড়ি ছাড়ি ভালো মানুষ হুয়, তোম ভিতরে যে কলা প্রতিভা আছে তারি ফলরে তুমি সমস্ত প্রিয় পাত্র হুয়, তোম অভিনয় কৌশলরে তুমি দর্শকঙ্কু মুগ্ধ কর, সেমানঙ্কু স্তব্ধ করি দিও।
2: এই দেখ নীল, এ মা মাটি ছুঁ মু প্রতিজ্ঞা করুছি, এণিকি নিজকে বদলাইবাকু চেষ্টা করিবি, তোমার প্রত্যেক কথাকু বেদর কারবানি চলিবি, কিন্তু কিন্তু গোটাই শর্তরে।
1: পুনি কি শর্ত?
2: মতে কথা দিও তুমি পুনি চাকরি করিব।
1: চাকরি করিবি?
2: হ্যাঁ, সেইটি সেই স্কুলে।
1: কিন্তু সে চাকরি তুমি ছাড়ি দিয়েছি।
2: তুমি জানো বরাইক মশা এবে নুয়া হয়ে সে স্কুলে সভাপতি হয়েছন্তি।
1: সত্যি?
2: হ্যাঁ, সে মতে তোমার চাকরির কথা কইছন্তি, সতরে একা দেবতা পুরুষটিয়ে কন রখিব মো কথা।
3: নানি, নানি লো
1: কে সাম?
2: ঠিক সময় তো আসছে সাম, মু এইখানে তোম গাঁকু যাই থাকি।
1: তো পুনি কাহিকি আসিলু সাম? গাঁ লোকে জানিলে তোতে বাসন্দ করে দেবে।
3: আর রহি পারিলিনি নানি, হীরা ধরণ কহিলা তু কালে বউল পাট শাড়িটা নিয়ে মতে দবাকু যিবু।
1: হ্যাঁ এই তো সে শাড়ি, ভাবিলে এই শাড়ি দেওয়া বাহানারে তরে যাই তত্তে হম নূয়া ভাউজকে দেখে আসি থাকে, নানি ভাবরে নহেলে বি ভৌণি ভাউজরে।
2: কানুনি তু
3: কোন কথা মধু নাই, মতো বুদ্ধি তো কিছু দুশুনি,
2: সব মোরি তো সব মোরি পাই আজ তোমার ভাই ভৌণীর রক্তরে বাড় পড়ে যাইছি।
1: সেমিতি কুহানি মতন, মু তো নিজে জাণি শুনি এ বাটকু বাছি নেছি।
3: জাড়ি নানি মু যাউছি নানি, বেশি সময় এটি রহিলে বিপদ।
2: হও বেশি দিন এ বিপদ রহিবনি সাম, তো নানি পুনি চাকরি করিব। হ্যাঁ, বৈরাগ্য মৌসাঙ্ক স্কুলে।
3: কিন্তু কেমিতি?
2: বৈরাগ্য মৌসা নিজে মতে কথা দেইছন্তি, এণিকি তো নানি হও দোবণী নুহরে, সে হব মঝিগাঁ প্রাইমারি স্কুল নীল মাস্রাণী।
1: কিন্তু আম প্রতি আমো কুল বেশ
2: মো দেহরে খুব বড় আছে নীল, তম গাঁ মঝি গাঁ আউ আমার এই তল গাঁ এই তিন খণ্ড গাঁর সেবায়ত মদন সেটি, এণিকি তা কুল ব্যবসা করিব, আউ তা সঙ্গে সঙ্গে মুহরে রঙ পাউডার বোলি গাঁ সমাজরে মহাভারতর অর্জুন সাজিব, কন এতর খুশি তো?
1: যা

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত করুছু মল্লারর এক নূতন কার্যক্রমকু। মু আছি আপনাদের উপস্থাপিকা শ্রিয়া আও মু প্রতীক্ষা। আচ্ছা জানিছো প্রতীক্ষা, প্রতিদিন জীবন আমাকে নূয়া নূয়া শিক্ষা দেইথায়। কেতেবেলে সেই শিক্ষা অনুভবরু আসিথায়, আও কেতেবেলে অন্যর ভুলরু।
1: ঠিক কহিল শ্রেয়া, মানুষ জীবন এক সুন্দর যাত্রা। এই যাত্রারে স্বপ্ন অছি, সংঘর্ষ অছি, সফলতা অছি, আও কেবে কেবে বিফলতা মধ্য অছি।
0: হ্যাঁ, কিন্তু জানিছো সমস্যা সেতেবেলে আসিথায় যেতেবেলে কেহি কেহি সেই সংঘর্ষর সামনা করিবা পরিবর্তে সহজ রাস্তা খোঁজিবাকু যাইথান্তি। আও সেই সহজ রাস্তা অনেক সময়রে সেমানকু ভুল দিগকু নেই যাইথায়।
1: ঠিক কথা তো শ্রেয়া কহিল, হেলে আজি কাইকি তুমি এসবু কথা কহুছ? হঠাৎ তোমার এমিতি ভাবনা কাইকি আসিল?
0: তুমি জানিন আজি পরা ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রগ অ্যাবিউজ এন্ড ইলিসিট ট্রাফিকিং, মানে আন্তর্জাতীয় মাদক দ্রব্য দুরুপযোগ ও অবৈধ চোরাচালন বিরোধী দিবস। গোটিয়ে ভুল পদক্ষেপ কেবে কেবে বর্ষ বর্ষর স্বপ্নকু ভাঙ্গি দেই পারে। বিশেষ করে যুবাবস্থায় নিয়া যাইতিবা কিছু নিষ্পত্তি ভবিষ্যৎকু খুব গভীর ভাবে প্রভাবিত করিথায়। আও সেই ভুল নিষ্পত্তি মধ্যরু গোটিয়ে হেউচি নিশা দ্রব্য প্রতি আকর্ষণ, যাহা আজি সমগ্র বিশ্ব পাই এক গম্ভীর চিন্তার বিষয় পালটিছি।
1: হ্যাঁ বন্ধু, নিশা এমিতি এক অন্ধকার যাহা কেবল যুবপিঢ়ীকু নুহে বয়স্ক মানুষকু মধ্যে নিজ কবলরে করিথায়। এহার মায়া জালরে ফসি মানুষ নিজ পরিবারর হস, সম্পর্কর মূল্য ও জীবনর প্রকৃত লক্ষ্যকু ভুলি যাইথায়। ধীরে ধীরে এই অভ্যাস তাঙ্কর স্বাস্থ্য, সম্মান এবং ভবিষ্যৎকু ক্ষয় করি জীবনকু এক দুঃখদ পরিণতি আড়কু নেই যাইথায়।
0: সেথিপাই বন্ধু প্রতিবর্ষ জুন 26 তারিখরে পালন করা যায় আন্তর্জাতীয় মাদক দ্রব্য দুরুপযোগ ও অবৈধ চোরাচালনা বিরোধী দিবস। এই দিবস আমাকে সচেতনতার বার্তা দেওয়া সহ এক নূতন দিগ দেখাই থাকে।
1: তেবে বন্ধু আজির কার্যক্রম।

0: তেবে আমাকে পরবর্তী চিঠিটি পঠাইছেন জাসমিন প্রধান ওল্ড টাউন ভুবনেশ্বর।
1: জাসমিন ভৌণী আপনার বহুত বহুত স্বাগত আজর সন্ধ্যাকু। তবে শ্রেয়া সে কো গীত অনুরোধ করছেন সেইটা বি টিকে কুহ।
0: তেবে ভৌণী পঠাইছেন ধর্মাত্মা চলচ্চিত্রর ক্যা খুব লগতি হো গীতটি যাহাকু গাইছেন মুকেশ আউ কঞ্চন।
1: জাসমিন আপনার নাটি যেমতি চুলবুলি আপনার অনুরোধ করিথিবা গীতটি সেতেকি সুন্দর। তাহলে আপনাকে শুনি দোছু ধর্মাত্মা চলচ্চিত্রর মুকেশ আউ কঞ্চন গাইথিবা গীতটি।

শ্রোতাবন্ধু নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির পল্লী মঞ্চ। আজ এথিরে আলোচনা আছে নিশা সেবন যুবপিঢ়ীঙ্ক পাই কেতে বিপদজনক। তাহসহ আজ আমি পালন করুছে ইন্টারন্যাশনাল ডে এগনেস্ট ড্রগ আবিস আন্ড ইলিসিট ট্রাফিকিং। এই দিবস পালনের লক্ষ্য নিশা সেবন এবং নিশাদ্রব্য চোরা ব্যবসায়ের কুপরিণাম বিষয়ে সচেতনা সৃষ্টি করা এবং ইহাকু রোকিবাকু প্রয়াস করা। গোটে সুস্থ সমাজ গঠনের নিশা সেবন এবং নিশা ব্যবসায় বহু পরিমাণের অন্তরায় সৃষ্টি করে থাকে। সমাজের অপরাধিক কাজ বড়ি থাকে, সাধারণ লোকঙ্ক জীবন জীবিকা বিপদরে পড়ি থাকে। যেউমানে এহাসহ প্রত্যক্ষ ভাবরে জড়িত সেমানে যেতিকি বিপদগামী, এমানক সংস্পর্শে আসুথিবা পরিবার সদস্য বিশেষ করে ছোট পিলা বৃদ্ধ বাপা মাঙ্ক সমস্যা বহু দিগরু বড়ি যাইথায়। নিশা সেবন কেবল আর্থিক অনাটন সৃষ্টি করে থাকে তাহা নুহে, অধিকাংশ মারাত্মক রোগ সৃষ্টির কারণ মধ্যে হয়ে থাকে। নিশাড়ি লোকঙ্ক দেহরে প্রায়ত ডাক্তারি ঔষধ সঠিক ভাবরে কাম করে না। কিন্তু এবেকার যুবপিঢ়ি পুয় ঝিও মানক মধ্যে নিশা সেবন যেমিতি গোটিয়ে আভিজাত্য পরম্পরার রূপ নেলানি। কুসঙ্গ এবং অর্থ লোভী ব্যবসায়ীক সংস্পর্শে আসিবা এই অভ্যাসক বড়াইবার লাগিছি। সেমানে বুঝিবা দরকার অর্থ দ্বারা নিশা কিণা যাইপারে, রোগ কিণা যাইপারে, কিন্তু সুস্থ শরীর যাহা অর্থ দ্বারা কিণা যাইপারিব না। যুবপিঢ়ি চাইলে নিজ এর দূরে রইপারে এবং অন্যকু এই কু অভ্যাসর বারণ করিপারিবে, সুস্থ সমাজ গঠনের সহায়ক হয়ে পারিবে।

0: শ্রোতা বন্ধু, কুহা যায় আজির শিশু আগামীকালের নাগরিক। হ্যাঁ, আজ যে শিশু অনেক সে দিনে হেবে দেশের কর্ণধার, সেই মান ভিতর কি ডাক্তার হব তো আপনি অধ্যাপক, কি দেশের সৈনিক হব তো আপনি উদ্যোগপতি, বিভিন্ন জায়গায় সে কাম করবে, রাজনেতা ঠু কৃষক, শিল্পপতি ঠু শিক্ষক, ভবিষ্যতের দেশ বিদেশে কাম করবে আজির এই শিশু মানে। সেইথিপাই শিশু মানুষ উপযুক্ত শিক্ষা সংস্কার দেবা সবু অভিভাবক, গুরুজন ও বড় মানকর প্রধান কর্তব্য। শিশু মানক ঠারু চরম নৈতিকতা আশা করিবা ঠিক কথা, এথিসহিত শিশু মানুষ ভাল রাস্তা দেখে মন্দ গুণ ঠারু দূরেই রাখিবা মধ্য সবু বড় মানকর দায়িত্ব। আজি প্রভাতরে এ সম্পর্কে সংক্ষিপ্ত মত রাখন্তি বিষ্ণুপদ দাস।
1: পিলাকু ছোট ছোট কথারে এই মোবাইল দেই দবা কিমা সেমানকু খেলিবাকু ন ছাড়িবা, প্রত্যেক কথারে সেমানকু আকট করিবা, এই সবু অভ্যাস গুড়িক পরিহার করন্তু। নিজে সংযম রহন্তু, পিতা মাতা পরিবার সমস্ত মানে এবং নিজ পরিবারকু শৃঙ্খলিত করন্তু। পিলামানকর আজি যেমিতি স্ট্রেস বড়ি যাচ্ছি, ইম্বালেন্স হয়ে যাচ্ছি, আজিকালি বাপা মা মানে পিলাকু অন্য মানক সহিত তুলনা করিবা ফলরে পিলামানক বরে পাঠর বোঝ বড়াই দউচন্তি। সমাজরে অন্য মানক কথা কহি তাকু যদি ছোট নিম্ন করি দিয়া যায়, পিলা মানরে গুরুত্বর ভাবরে আঘাত আসি থাকে এবং সে এগ্রেসিভ হয়ে যায়, তার ব্যবহার সম্পূর্ণ ভাবরে বদলি যাই থাকে। সে ক্ষেত্রে প্রথমে পিলাকু নিজর ভলিয়া সবু প্রকার স্নেহ মমতা দেই সে পিলাকু কেমিতি সুধরা যাব সেতিপাই চেষ্টা করিবা দরকার। আস্তে আস্তে পিলা মানে সুগুণর বশবর্তী হবে এবং নিশ্চিত ভাবে নিজকু সুধারি নেই পারিবে।

0: শ্রোতাবন্ধু আজর কার্যক্রম কমিটি লাগিলা নিশ্চয় লিখবে আজপি এত নমস্কার।
1: শেষ হল প্রভাত পরিক্রমা প্রযোজনা করে বিনয় কুমার সামন্তরায় উপস্থাপনার সমীর মিশ্র আকাশবাণী কটক কথিকারে শুণন্ত আলোচনা দীর্ঘসূত্রে বিনশ্যতি আলোচনা করেছেন ডক্টর শরৎচন্দ্র পরিডা।
2: সমস্তঙ্কর নিজ বিরুদ্ধে এক সাধারণ অভিযোগ মতে সময় না বাস্তবরে আমি ঠিক সময় কার্যটি সম্পাদন করা নিজক সুলভ করে নথাও সময় বড় বলবান অখণ্ড কেবে নষ্ট হুয়ে না প্রতি মুহূর্তর মহত্ব নিয়ারা এহা সৃজনশীল ও কর্ম প্রেরণার ছলছল যে সময়ে যাহা দান বা সংগ্রহ করা কথা কার্য সম্পাদন করা কথা তাহা নকরি সময় গোড়াই দেলে কার্যটি সফল হুয়ে না কাল সেই কর্মর রসপান করে দিয়ে মানুষের বিশ্বাস আজিঠারু আসন্তকালি তাকু বেশি সময় মিলিব এহা জীবনযাত্রার এক বিড়ম্বনা সময় পরিচালনার এক ত্রুটি সময় কার্যটি নেই অতিথি পরি আসে উপযুক্ত স্বাগত সৎকার নকলে নিরাশ হয়ে ফেরি যায় মনুষ্য ভাসমান তৃণখণ্ড নুহে সময়ের স্রোত তাকু মনইচ্ছা জেনে নাই তেনে টানি নেইযিব মনুষ্য হেউচি স্বাধীনকর্তা স্বতন্ত্র মূল্যবান সময়ের আহ্বান ও সংকেত কেবল বিচারবন্ত বুঝিপারে তার সদুপযোগ করি নিজের দক্ষতা ও পুরুষার্থক সার্থক করে তার কর্তৃপ্রাণর মহত্ব ও গৌরব বড়ে কার্যটি হব তো এপরি ভাবি অনির্দিষ্ট কাল পর্যন্ত কাল গড়াই কার্য আরম্ভ করুণা ব্যক্তি দীর্ঘসূত্রী অটে সূক্ষ্মদৃষ্টি ও দূরদৃষ্টির অভাব ও আলস্য দীর্ঘসূত্রতার কারণ দীর্ঘসূত্রী তামসিক কর্তা ভাবে নিন্দিত হুয়ে পাপুলের থিবা গুড় কহুণীকে বইগলা পরে তাকু খাই হুয়ে না ঠিক সময়ে ঠিক কাম নকরি দুর্লভ সময় গড়াই দেলে কার্যটি ব্যর্থ হয়ে যায় তাহা আম চলনীরে নেড়ুগুড় কহুণীকে বই যায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইতা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: হাজি সারিছে হৃদয়টি মোর তুম ভাল পাইবারে, বতি ঘরটিয়ে যাইছি মো পাই সে কেউ সাগর তীরে। দ্বৈতকণ্ঠে মহম্মদ আবিদ এবং নম্রতা মান্তি গাইছেন মনোজ মান্তিঙ্কর অন্য এক রচনা।

শ্রোতা বন্ধু, আবাল বৃদ্ধ বনিতা আজ প্রত্যেক ভিতরে সোশিয়াল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম প্রতি সৃষ্টি হয়েছে গোটে দুর্বার আকর্ষণ। সবু বয়স ও বর্গর মানুষ মানে ই সোশিয়াল মিডিয়া মায়ার বায়া। ই মায়া আকর্ষণ কবলর নিজকে মুক্ত করা আজ মানুষের গোটে দুরূহ ব্যাপার। পারম্পরিক গণমাধ্যম পরি এর মধ্যে অনেক কথা আমাকে শিখবা মিলুচি। দেশ বিদেশের খবর জাণি হচ্ছে, মনোরঞ্জন ভরপুর সুযোগ মধ্যে অছে। তবে বড় কথা হল সোশিয়াল মিডিয়া মাধ্যমে বা সামাজিক গণমাধ্যম মাধ্যমে প্রতিদিন শহ শহ লক্ষ লক্ষ কোটি কোটি লোক পরস্পর সহ জোড়ি পড়ছন্তি।

শ্রোতা বন্ধু, মনস্তত্ত্ববিদ মানে কুচি যে সোশিয়াল মিডিয়ার অপব্যবহার মানুষের শরীর এবং মন উপরে তার গুরুতর প্রভাব পড়ুছি। ডাক্তার মানে মধ্য চেতাবনী দেলে যে সোশিয়াল মিডিয়ার মাত্রাধিক ব্যবহার বা অনুরক্তি বিভিন্ন প্রকার রোগর কারণ হচ্ছে। অর্থনীতিজ্ঞ মানে কহিলে যে মানুষের উৎপাদকতা উপরে মধ্য কুপ্রভাব পড়ুছে। সমাজ বৈজ্ঞানিক মতরে ইহা মানুষকে ক্রোধি, অসহিষ্ণু এবং অসুয়াগ্রস্ত করুছি, যাহা আদৌ এক সুস্থ সামাজিক বাতাবরণর সম্ভাবনা নহে।